শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচ কেবল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 মে বৃহস্পতিবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বুধবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় মঞ্জুরুল হক এবং আমি শ্রাবণী মুখার্জি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার চীনা প্রতিপক্ষ শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকে যোগ দিতে মঙ্গলবার চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাণিজ্য অর্থনৈতিক বিষয়ের পাশাপাশি তাইওয়ান এবং ইরান সংঘাত নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয় আপনারা দেখবেন যে ভালো কিছু ঘটতে চলেছে। এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ সফর হতে যাচ্ছে, অনেক ভালো কিছু ঘটবে। দুই নেতা বৃহস্পতিবার সকালে এক বৈঠকে মিলিত হবেন বলে নির্ধারিত আছে। অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের বাইরে এক বৈঠকে মিলিত হওয়ার পর এটি হবে তাদের প্রথম আলোচনা। শুক্রবার ট্রাম্প চীন ত্যাগ করার আগে মধ্যাহ্নভোজ বৈঠকে তারা মিলিত হবেন। তাইওয়ান অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে বলে ধারণা করা হচ্ছে। মনে করা হচ্ছে বেইজিং ট্রাম্পের কাছ থেকে এমন মন্তব্য শুনতে চায় যা তাইওয়ানকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। ওয়াশিংটন জানিয়েছে যে তাদের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তবে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের

বিস্ফোরক ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে দেশটি ইরান সংঘাতে তার অস্ত্রের মজুত নিঃশেষ শেষ করে ফেলেছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS কিছু আনুমানিক হিসাব দিয়েছে। সংস্থাটি বলেছে যে অভিযানের প্রথম সপ্তাহগুলোতে মার্কিন বাহিনী তাদের থার্ড ক্ষেপণাস্ত্রের 80% পর্যন্ত এবং প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের 60% পর্যন্ত ব্যবহার করে থাকতে পারে। গবেষণা কেন্দ্রটি এও খতিয়ে দেখেছে যে চীন তাইওয়ান আক্রমণ করলে কি হতে পারে। CSIS এর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান বলেছেন, তাদের বিশ্লেষণে দেখা গেছে যে যুক্তরাষ্ট্র এসব কিছুর পরেও চীনকে প্রতিহত করতে সক্ষম হবে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বেশ কয়েক বছর ধরে স্থায়ী এক অরক্ষিত অবস্থার সম্মুখীন হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালও এই ঝুঁকির বিষয়টি জানিয়েছে। তারা জানায় যে ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা ক্রমবর্ধমানভাবে মূল্যায়ন করছেন যে যুক্তরাষ্ট্র নিকট ভবিষ্যতে চীনের আগ্রাসন থেকে তাইওয়ানকে পুরোপুরি রক্ষা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে প্রাক্কালে ইরানি কর্মকর্তারা বেইজিংয়ের সঙ্গে তাদের শক্তিশালী সম্পর্কের কথা তুলে ধরেছেন। তারা বলেছেন, মার্কিন চাপ সত্ত্বেও তাদের প্রতি চীনের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুল রেজা রহমানি ফজলি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন যে দুই দেশ একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছে। তিনি আরও বলেন, দুটি দেশের সভ্যতা বহু প্রাচীন এবং তাদের মধ্যে গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবিকে অন্যায় বলে সমালোচনা করেছেন। তিনি বলেন, আলোচনায় পারস্পরিক আদান প্রদান থাকা প্রয়োজন। বাঘাই বলেন, আপনি যদি মনে করেন যে আলোচনা মানে একতরফাভাবে শতভাগ সন্তুষ্টি, তবে তা আলোচনা নয়। তা হল আপনার ইচ্ছাকে চাপিয়ে দেওয়া, এবং তা কোনো অবস্থাতেই ঘটবে না, অন্তত ইরানের ক্ষেত্রে তো নয়। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে সম্ভাব্য মার্কিন স্থল অভিযান সহ সব ধরনের পরিস্থিতির জন্য ইরানি বাহিনী প্রস্তুত রয়েছে। ট্রাম্প মঙ্গলবার ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন যে তিনি তেহরানের সঙ্গে কেবল একটি ভালো চুক্তি করবেন এবং যুদ্ধবিরতি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রধানমন্ত্রী তাকায়ুচি সানায় বলেছেন, দেশটি বহুমুখী পথ ও উৎসের মাধ্যমে জুন মাসের অপরিশোধিত তেল সংগ্রহের লক্ষ্যমাত্রার অন্তত 70% অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে। ইরান সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা করতে মঙ্গলবার সরকার সংশ্লিষ্ট মন্ত্রীদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। তাকায়ুচি বলেন, জুনের আশাব্যঞ্জক পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে আমরা এই মাসে জাতীয় মজুত থেকে অপরিশোধিত তেলের তৃতীয় চালান ছাড়ব না। জাতীয় মজুদের হ্রাস ন্যূনতম পর্যায়ে সীমিত রাখা অবস্থায় আমরা সমগ্র দেশের জন্য প্রয়োজনীয় তেল আহরণ করার লক্ষ্যে সংগ্রহ প্রক্রিয়ায় বৈচিত্র্য আনা অব্যাহত রাখব। জাপানের শীর্ষস্থানীয় তেল পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসান ভিন্নভাবে অপরিশোধিত তেল সংগ্রহ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। ইদেমিৎসু কোসানের প্রেসিডেন্ট সাকাই নোরিয়াকে বলেছেন, পরিস্থিতি ঠিক গত বছরের মতো নয়, তবে আমরা এমন অবস্থানে নেই যে সরবরাহ জোগাড় করতে আমাদের চরম অসুবিধা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতেও আমরা সংগ্রহ কার্যক্রম চালিয়ে যেতে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস। জাপানের সংসদের নিম্নকক্ষের জরুরি পরিস্থিতি সামাল দিতে হলে সংবিধানে যেসব ধারা বা বিধি লিপিবদ্ধ করা দরকার তা বিবেচনা করার সময় রাজনৈতিক দলগুলোর ব্যবহারের জন্য একটি খসড়া ভিত্তি কর্মকর্তারা উন্মোচন করেছেন। সংসদের আইন প্রণয়ন ব্যুরো ও সচিবালয় মঙ্গলবার খসড়াটি উপস্থাপন করেছে। জরুরি অবস্থাকে খসড়ায় বড় আকারের প্রাকৃতিক দুর্যোগ, সংক্রামক রোগের ব্যাপক বিস্তার, নাগরিক অসন্তোষ বা অন্যান্য কারণে সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত হওয়া এবং বাইরের শক্তির সশস্ত্র হামলা হিসেবে বর্ণনা করা হয়। এতে বলা হয়েছে যে এসব দৃশ্যপটের সমতুল্য বিভিন্ন পরিস্থিতিও জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। খসড়ায় বলা হয়েছে, সেরকম পরিস্থিতির যে কোনো একটি দীর্ঘ সময়ের জন্য সারা দেশের অধিকাংশ অংশে জাতীয় নির্বাচন আয়োজন কঠিন করে তুললে সেই অবস্থাকে মন্ত্রিসভা সংসদের অনুমোদন নিয়ে বিশেষ একটি ঘটনা হিসেবে চিহ্নিত করবে। খসড়ায় বলা হয়েছে যে সেভাবে চিহ্নিত করা হলে বিশেষ একটি ব্যবস্থা হিসেবে সংসদের আইন প্রণেতাদের মেয়াদ বৃদ্ধি করা হবে এবং প্রধানমন্ত্রীর নিম্নকক্ষ ভেঙে দেওয়া নিষিদ্ধ হবে। খসড়ায় আরও বলা হয়েছে যে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা জরুরি অধ্যাদেশ আদেশ জারি করতে পারবে। এতে ব্যাখ্যা করা হয়েছে যে এই অধ্যাদেশগুলো বৈধতার দিক থেকে আইনের সমতুল্য এবং জারি হওয়ার পর সংসদের অনুমোদন প্রয়োজন হবে। ক্ষমতাসীন দলগুলো বলছে, খসড়াটি হচ্ছে এ পর্যন্ত অনুষ্ঠিত বিতর্কের প্রতিফলন। খসড়াটি ব্যবহার করে সংবিধানে জরুরি পরিস্থিতির বিধিমালা অন্তর্ভুক্ত করার সম্ভাব্য লক্ষ্য নিয়ে আলোচনা তারা দ্রুত এগিয়ে নিতে আগ্রহী। কিছু বিরোধী সদস্য সংবিধানে এ ধরনের বিধি যুক্ত করা নিয়ে বিতর্ক অনুষ্ঠানের জন্য চাপ দিচ্ছেন, তবে অন্যরা এরকম ধারা তৈরি করে নেওয়া ও অন্যান্য সাংবিধানিক সংশোধনের তীব্র বিরোধিতা করছেন।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

শুনছেন এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 15ই মে শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে তাদের বৈঠক শেষ করেছেন। 9 বছর পর প্রথমবারের মতো চীন সফর করছেন ট্রাম্প। বুধবার তিনি বেইজিংয়ে পৌঁছেছেন। বৃহস্পতিবার গ্রেট হল অফ দ্য পিপলে ট্রাম্পের জন্য একটি স্বাগত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একটি গাড়িবহর নিয়ে এসে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান শি। দুই নেতা হাসি মুখে কথা বলেন এবং করমর্দন করেন। এরপর দুই নেতা শীর্ষ বৈঠকের জন্য প্রবেশ করেন ভবনের ভেতরে। শি তার উদ্বোধনী বক্তব্যে বলেন, একটি স্থিতিশীল দ্বিপাক্ষিক সম্পর্ক বিশ্বের জন্য মঙ্গলজনক, সহযোগিতা থেকে চীন ও যুক্তরাষ্ট্র উভয়ই লাভবান হবে এবং সংঘাতে হবে ক্ষতিগ্রস্ত। আমাদের অংশীদার হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বী নয়। ট্রাম্প এই অভ্যর্থনার জন্য শিকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনার সাথে আমার পরিচয় অনেক দিনের। সত্যি বলতে কি, আমাদের দুই দেশের যে কোনো প্রেসিডেন্টের মধ্যে এটি দীর্ঘতম সম্পর্ক। ট্রাম্প ও শি প্রায় 2 ঘন্টা 15 মিনিট ধরে আলোচনা করেন। গত অর্থ বছরে জাপানি ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রধানত ভালো মুনাফা অর্জনের খবর দিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এখন তারা আরও কঠিন সময়ের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এখন আয় ঘোষণার মৌসুম চলছে পুরো দমে। এসএমবিসি নিক্কো সিকিউরিটিস মঙ্গলবার পর্যন্ত পূর্ণ বছরের ফলাফল প্রকাশকারী 536টি প্রতিষ্ঠানের পরিসংখ্যান পর্যালোচনা করেছে। এগুলোর মধ্যে অনেক কোম্পানি টোকিও শেয়ার বাজারে শীর্ষ স্তরের প্রাইম মার্কেটের তালিকাভুক্ত। বিশ্লেষণে দেখা গেছে, তুলনামূলক উপাত্ত প্রদানকারী 524টি কোম্পানির মধ্যে প্রায় 70% কোম্পানির ক্ষেত্রে মার্চ মাসে শেষ হওয়া অর্থবছরে মুনাফা বৃদ্ধি পেয়েছে। মার্কিন শুল্ক সত্ত্বেও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারের জন্য প্রবল চাহিদা গতি সঞ্চার করেছে ইলেকট্রনিক্স খাতে। উচ্চ শেয়ারের মূল্য ও সুদের হার থেকে লাভবান হয়েছে ব্যাংক ও সিকিউরিটিস কোম্পানিগুলো। সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মুনাফা বৃদ্ধি পাওয়ায় বেতন বৃদ্ধির পথও প্রশস্ত হয়েছে, কিন্তু এই প্রবণতা হয়তো বদলে যাচ্ছে। লোকসানের পূর্বাভাস দেওয়া দুটি কোম্পানিকে বাদ দিলে প্রায় 40% কোম্পানি হয় এই অর্থবছরে আয় কমবে বলে মনে করছে, অথবা তাদের পূর্বাভাসকে তারা অনিশ্চিত রেখেছে। মূল্যবৃদ্ধি এবং পেট্রোলজাত পণ্যের অস্থিতিশীল সরবরাহের কারণে পণ্য পরিবহনকারী, রাসায়নিক সংস্থা এবং গাড়ি প্রস্তুতকারকদের পূর্বাভাস দুর্বল হয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, ইরান সংঘাতের কারণে আয়ের নির্ভরযোগ্য পূর্বাভাস দেওয়া কঠিন হয়ে উঠেছে। জাপানের 3টি মেগা ব্যাংক বা বিশাল আর্থিক প্রতিষ্ঠান মার্কিন উদ্যোক্তা কোম্পানি অ্যান্থ্রোপিকের তৈরি অত্যাধুনিক এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ক্লদ মিথোসে প্রবেশাধিকার পাবে বলে আশা করা হচ্ছে। এ ব্যাপারে ওয়াকিভাল সূত্রসমূহ জানিয়েছে, এই 3টি আর্থিক প্রতিষ্ঠান হলো

MUFG, সুমিতমো মিৎসুই এবং মিজুহো। পরিকল্পনাগুলো অনুমোদিত হলে এরাই হবে দেশের প্রথম প্রতিষ্ঠান যারা নতুন AI মডেলটি ব্যবহারের সুযোগ পাবে। বলা হয়ে থাকে যে অ্যান্থ্রোপিকের ক্লদ মিথোসের রয়েছে অপারেটিং সিস্টেম ও অন্যান্য সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত করার অত্যন্ত উচ্চ ক্ষমতা। এর ফলে প্রযুক্তিটি ভুল হাতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাইবার হামলার জন্য এই মডেলটি ব্যবহার করা হলে তা আর্থিক ব্যবস্থায় গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রে এই মডেলটি শুধুমাত্র সীমিত সংখ্যক কোম্পানি ও সংস্থাই কেবল পেতে পারে। চলতি সপ্তাহের গোড়ায় টোকিওতে জাপানের অর্থমন্ত্রী কাতাইয়ামা সাতসুকি এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ক্লদ মিথোস নিয়ে আলোচনা হয়েছিল। কাতাইয়ামা মার্কিন সরকারের সাথে সহযোগিতা করে সাইবার নিরাপত্তা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানে পার্কিনসন রোগীদের জন্য একটি নতুন চিকিৎসা পদ্ধতি আশার আলো জাগিয়েছে। তারা শীঘ্রই পরীক্ষাগারে তৈরি কোষ ব্যবহার করে বিশ্বে প্রথম এই চিকিৎসা দেশটির সরকারি স্বাস্থ্য বীমার আওতায় গ্রহণ করতে পারবেন। আমশেপ্রি তৈরি করেছে জাপানি ওষুধ প্রস্তুতকারক সংস্থা সুমিতোমো ফার্মা। এতে ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল বা আইপিএস কোষ থেকে নেওয়া নিউরাল টিস্যু ব্যবহার করা হয়। এই চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন করা হয়েছে পার্কিনসন রোগে আক্রান্ত ব্যক্তিদের চলন ক্ষমতা পুনরুদ্ধারের জন্য। 7 জন রোগী ক্লিনিক্যাল পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের চলন ক্ষমতায় উন্নতি দেখা গেছে। চিকিৎসা কর্তৃপক্ষ আমশেপ্রিকে সরকারি স্বাস্থ্য বীমার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। তারা এ ধরনের একক একটি চিকিৎসার খরচ প্রায় 5,53,00,000 ইয়েন বা $3,50,000 নির্ধারণ করেছে। মাসিক চিকিৎসা খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণকারী একটি ব্যবস্থার কারণে রোগীদের উপর বোঝা ব্যাপকভাবে হ্রাস পাবে। সুমিতোমো ফার্মা আশা করছে চলতি বছর শরৎকালের দিকে চিকিৎসা শুরু হবে। তাদের পূর্বাভাস অনুযায়ী 2035 অর্থবর্ষ পর্যন্ত প্রতি বছর প্রায় 130 জন রোগী এই চিকিৎসার আওতায় আসবেন। বিজ্ঞানীরা জানিয়েছেন তারা একটি মহাকাশ দূরবীন ব্যবহার করে এ পর্যন্ত আবিষ্কৃত রাসায়নিকভাবে সবচেয়ে আদিম নক্ষত্র গঠনকারী ছায়াপথ পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীদের এই আন্তর্জাতিক দলটিতে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় এবং জাপানের জাতীয় জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগারের গবেষকরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে 13 বিলিয়ন বছর আগের অর্থাৎ বিগ ব্যাং এর 800 মিলিয়ন বছর পরের LAP-1B নামক একটি অতি ক্ষীণ ছায়াপথ থেকে নির্গত আলো পর্যবেক্ষণ করেছেন। বিজ্ঞানীরা বলছেন মহাকর্ষীয় লেন্সিং নামক একটি প্রক্রিয়ার কারণে এই ক্ষীণ ছায়াপথটি বিবর্ধিত হয়েছিল। এই প্রক্রিয়ায় একটি বিশাল ছায়াপথ পুঞ্জের পাশ দিয়ে যাওয়ার পর এই ছায়াপথের আলো বিবর্ধিত হয়। তারা বলছেন 30 ঘন্টারও বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর তারা নিশ্চিত হয়েছেন যে এ পর্যন্ত পর্যবেক্ষণ করা সমস্ত ছায়াপথের মধ্যে এতে অক্সিজেনের উপস্থিতি ছিল সর্বনিম্ন। তাদের ভাষ্যমতে এমনটি বিশ্বাস করা হয় যে বিগ ব্যাং এর ঠিক পরেই মহাবিশ্বে অক্সিজেনের মতো ভারী মৌলগুলোর অস্তিত্ব প্রায় ছিলই না, তবে ধীরে ধীরে সেই পদার্থগুলোর পরিমাণ বৃদ্ধি পেয়েছিল। কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাকাজিমা কিমিহিকো বলেছেন মানুষের সৃষ্টির জন্য প্রয়োজনীয় উপাদানগুলো মহাকাশে কীভাবে গঠিত ও সঞ্চিত হয়েছিল তা এই গবেষণাটি ব্যাখ্যা করতে সাহায্য করে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। যথারীতি আপনাদের সঙ্গে রয়েছি আমি তনুশ্রী বিশ্বাস
1: এবং আমি হিরক খান। আসুন বন্ধু, জাপানি ভাষার আরো একটি পাঠ শেখা যাক একসঙ্গে।
0: আজ এই 11তম পাঠে আমরা শিখব আপনার কাঙ্ক্ষিত জিনিসটি আছে কিনা তা দোকানির কাছে জানতে চাওয়ার উপায়।
1: নাট্যাংশের মাধ্যমে উপস্থাপিত জাপানি ভাষার কথোপকথনে আমাদের প্রধান চরিত্র তাম হারুসান হাউস নামের এক যৌথ বাড়িতে বাস করে। একই বাড়ির বাসিন্দা চীনা ফটোগ্রাফার মিয়ার সঙ্গে সে আজ এসেছে টোকিওর জনপ্রিয় পর্যটন এলাকা আসাকুসায়। তারা দুজন সেখানে সেনসোজি মন্দিরের মূল প্রবেশপথ নাকামিসে দৌড়িতে অবস্থিত সুভেনিরের দোকানগুলো ঘুরে দেখছে।
0: এবারে চলুন শুনে নেওয়া যাক একাদশ পাঠের কথোপকথন।
2: কোনো টি শার্ট মিতে নিনজা তে কাইতে আরু আ নিনজা
3: ইরাশাইমাসে
2: সুমিমাসেন ওমামোরি ওয়া আরিমাসু কা
3: চোট্টো কোকো নি ওয়া আরিমাসেন নে
2: দামু ওমামোরি ওয়া ওতেরা নি আরু ইয়ো ওতেরা দেসু কা
0: এবারে এসব কথাবার্তার ব্যাখ্যা বুঝে নেওয়া যাক একে একে।
1: প্রথমে মিয়া তামকে বলে,
0: এই টি শার্টটি দেখুন, এতে লেখা আছে নিনজা।
1: টি শার্টটি ভালো করে দেখে নিয়ে তাম বলল,
0: বাহ নিনজা।
1: তখন একজন দোকানি তাদের দুজনের উদ্দেশ্যে বললেন,
3: ইরাশাইমাসে
0: স্বাগতম, বলুন কি সাহায্য করতে পারি।
1: তাম জিজ্ঞেস করল,
2: সুমিমাসেন ওমামোরি ওয়া আরিমাসু কা,
0: মাফ করবেন, আপনাদের কাছে সৌভাগ্যের কবচ পাওয়া যাবে।
1: দোকানি উত্তরে বললেন,
3: চোট্টো কোকো নি ওয়া আরিমাসেন নে,
0: দুঃখিত আমাদের কাছে নেই।
1: তখন মিয়া তামকে বলল,
2: তামু ওমামোরি ওয়া ওতেরা নি আরু ইয়ো,
0: তাম সৌভাগ্যের কবচ আপনি বৌদ্ধ মন্দিরে পাবেন।
1: তাম বলল,
2: ওতেরা দেসু কা,
0: ও তাই বৌদ্ধ মন্দিরে।
1: তখন মিয়া প্রস্তাব দিল,
2: ইকিমাশা,
0: আসুন যাওয়া যাক।
1: আচ্ছা দিদি, জাপানে প্রচলিত এসব সৌভাগ্যের কবচ বা মাদুলি আসলে কি জিনিস?
0: জাপানি ভাষায় এগুলোকে বলা হয় ওমামোরি। সাধারণত বৌদ্ধ মন্দির কিংবা শিন্তো মন্দিরের কাছে এগুলো কিনতে পাওয়া যায়। অনেকেই বিশ্বাস করেন যে এসব কবচ বা মাদুলি দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং সৌভাগ্য বয়ে আনে। আজকের মূল বাক্য হচ্ছে সৌভাগ্যের কবচ আছে কি।
2: ওমামোরি ওয়া আরিমাসু কা,
0: এবার এই মূল বাক্যটি বিশ্লেষণ করা যাক।
4: ওমামোরি
0: কথাটির অর্থ সৌভাগ্যের কবচ বা মাদুলি। এরপর আছে
4: আরিমাস,
0: এটা হল
4: আর
0: অর্থাৎ আছে বা রয়েছে ক্রিয়াপদের মাসরূপ। আর বাক্যটিকে প্রশ্নে পরিণত করতে এর শেষে জুড়ে দেওয়া হয়েছে কা পার্টিকেল। এবারে আজকের মনে রাখার পয়েন্ট, কেনাকাটা করার সময় আপনার কাঙ্ক্ষিত জিনিসটি সেই স্টোরে আছে কিনা তা জানতে জিনিসটির নামের পরে বলুন ওয়া এবং এরপর জুড়ে দিন
4: আরিমাস কা।
1: এবার তাহলে শুনে শুনে বলুন।
4: আরিমাসু কা, ওমামোরি ওয়া আরিমাসু কা।
1: ঠিক মতো বলতে পেরেছেন তো বন্ধুরা?
0: এবারে একটি নমুনা কথোপকথন আমরা শুনব যেখানে পর্যটন তথ্য কেন্দ্রে জানতে চাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট একটি জিনিস আছে কিনা।
5: すみません。 地図 は ありますか?
6: はい、 こちらです。
0: আসুন এই নমুনা সংলাপের অর্থগুলো জেনে নেওয়া যাক। পর্যটক জানতে চাইছেন,
5: すみません。

0: চিজু বা আরিমাস কা?
1: মাফ করবেন, আপনাদের কাছে মানচিত্র পাওয়া যাবে?
2: চিজু,
3: কথাটির অর্থ হলো মানচিত্র। রিসেপশনিস্ট তখন উত্তরে বললেন,
2: হাই, কোচিরা দেস।
1: হ্যাঁ, এই নিন।
3: যদি তাদের কাছে না থাকে তাহলে নেই অর্থাৎ
2: আরিমাসেন
3: কথাটি সেই ব্যক্তি হয়তো সরাসরি বলবেন না, বরং অন্যভাবে তিনি বলবেন
2: ছোট্ট,
3: মানে একটু বা খানিকটা অসুবিধে আছে, নতুবা হয়তো দুঃখ প্রকাশ করে বলবেন
2: সুমিমাসেন,
3: মানে দুঃখিত বা মাফ করবেন।
1: বন্ধুরা শুনে শুনে বলুন,
2: চিজু ওয়া আরিমাসু কা? সুমিমাসেন, চিজু ওয়া আরিমাসু কা?
3: এবার একটু সুভিনিরের দোকান থেকে ঘুরে এলে কেমন হয়? সেখানে গিয়ে যদি জানতে চান ভাঁজ করা পাখা আছে কিনা, তাহলে কি বলবেন? জাপানিতে এ ধরনের পাখাকে বলে
2: সেন্সু, সেন্সু।
3: তাহলে বলার চেষ্টা করুন। প্রথমে সুমিমাসেন কথাটি বলতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করুন।
2: সুমিমাসেন, সেন্সু ওয়া আরিমাসু কা? সুমিমাসেন, সেন্সু ওয়া আরিমাসু কা?
3: এবারে জানার চেষ্টা করুন তাদের কাছে নিনজা টি শার্ট আছে কিনা। টি শার্ট শব্দটির জাপানি উচ্চারণ হল
2: টি শার্ট,
3: আর নিনজা এবং টি শার্ট এই দুটি বিশেষ পদ একসঙ্গে জুড়তে হলে জাপানি নিয়মে এদের মাঝে নো পার্টিকেল যুক্ত করে বলতে হবে
2: নিনজা নো টি শার্ট, নিনজা নো টি শার্ট।
3: তাহলে চালিয়ে যান।
0: সুমিমাসেন, নিনজা নো টি শার্ট ওয়া আরিমাসু কা? সুমিমাসেন, নিনজা নো টি শার্ট ওয়া আরিমাসু কা?
3: এবারে আজকের বোনাস বাক্য,
4: ইরাশাইমাসে।
2: ইরাশাইমাসে
3: মানে হলো স্বাগতম। বলুন কি সাহায্য করতে পারি? দোকানপাট বা রেস্তোরাঁর দিকে অগ্রসরমান গ্রাহকদের আকৃষ্ট করতে এবং অভ্যর্থনা জানাতে এই গঁদবাঁধা কথাটি প্রথমেই বলা হয়ে থাকে। তাহলে বন্ধুরা আরও একবার শুনুন আজকের পাঠের কথোপকথন।
5: すみません、お守りはありますか？
6: ちょっとここにはありませんね。
5: ダム、お守りはお寺にあるよ。
7: お寺ですか？
5: 行きましょう。
8: ミーヤーのトラベルガイド。
1: ボンドラ、エアショレル、エバレルポルボ、ミーヤートラベルガイド。এতে আজ আমরা টোকিওর জনপ্রিয় পর্যটন স্থান আসাকুসা এলাকার পরিচিতি তুলে ধরব, যে স্থানটিকে ঘিরে আজকের পাঠের সংলাপগুলো উপস্থাপন করা হয়েছে।
3: টোকিওর পূর্বাংশে অবস্থিত আসাকুসা এলাকা সবসময় পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে। এখানে অবস্থিত বিখ্যাত সেন্সোজি মন্দিরের মূল প্রবেশ পথ শুরু হয়েছে খামিনারি মন নামক সুদৃশ্য গেট বা ফটক দিয়ে। দুপাশে সারি সারি দোকান থাকা নাকামিসে দৌড়ি বা নাকামিসে স্ট্রিট এখান থেকে আরম্ভ হয়ে 250 মিটার ভেতরে মন্দিরের মূল হল ভবন পর্যন্ত চলে গেছে।
1: তাহলে নিশ্চয়ই অসংখ্য দোকান রয়েছে এই রাস্তায়?
3: হ্যাঁ, রাস্তার উভয় পাশেই অসংখ্য দোকান, আর সুভেনির, মিষ্টান্ন সহ বিচিত্র সব জিনিস পাওয়া যায় এসব দোকানে। যেমন চাল দিয়ে তৈরি ঝলসানো পিঠে বা সেমবেই, এবং রেডবিন নামক শিমের বিচির হালুয়া ভর্তি ছোট পুতুলের আকারের পিঠে যাকে বলে নিনগিও ইয়াকি। এছাড়াও আপনি সেখানে পাবেন নানা রকম টি শার্ট, ভাঁজ করা হাত পাখা এবং চপস্টিক।
1: দিদি, আপনার বর্ণনা শুনে মনে হচ্ছে এক্ষুনি আমি সেখানে ছুটে যাই আর মন ভরে কেনাকাটা করি।
3: সময় করে অবশ্যই যাবেন হিরোকসান। নাকামিসে স্ট্রিটের শেষ প্রান্তে আছে সেন্সোজি মন্দিরের মূল হল ভবন। বন্ধুরা, আপনারাও কখনো টোকিও বেড়াতে এলে এ স্থানটি ঘুরে দেখবেন আশা করি।